শ্রোতা বন্ধু, পুরী পরিক্রমার আসন্তু শুনিবা কিছু সংবাদ আউ সূচনা। আজি পালন করা যাচ্ছে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। প্রকৃতি আমাকে দিয়েছি অমূল্য উপহার। জঙ্গল, পশুপক্ষী, নদী, পর্বত, আহুরি অনেক প্রকারর জীবজগত, এই সমস্ত জীব ও প্রকৃতির বিবিধতাকে নেই কুহাযায় জৈব বিবিধতা। কিন্তু বর্তমান সময়ের জঙ্গল কাটিবা, প্রদূষণ ও পরিবেশ অসন্তুলন পাই অনেক প্রজাতি নষ্ট হওয়ার বসিলে। সেপাই তো প্রকৃতির সুরক্ষা আউ পরিবেশ প্রতি সচেতনতা সৃষ্টি করা আম সমস্ত কর্তব্য। শ্রোতাবন্ধু, সমুদ্র কেবল প্রকৃতির শোভা নুহে, দেশের অর্থনৈতিক শক্তির এক মূল আধার। আজি হচ্ছে ন্যাশনাল ম্যারিটাইম ডে। ভারতের সমুদ্র যাতায়াত, নৌবাণিজ্য ও নৌসেবা ক্ষেত্রর অবদানকে স্মরণ করে আজি দিনটি পালন করা যাইথায়। আপনার তো জানান্তি, ভারত এক সমুদ্র তটীয় দেশ। ব্যবসায়, আমদানি, রপ্তানি ও অর্থনীতির উন্নতিরে সমুদ্র মার্গর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নাবিক মানে ও নৌসেবা সহিত জড়িত লোক মানে নীরবরে দেশের অগ্রগতি পাই অনেক কাম করুছন্তি। গত বুধবার সন্ধ্যায় শ্রীমন্দিরের শ্রী বিগ্রহঙ্কর শ্রী মুখসিংহার নীতি অনুষ্ঠিত হয়ে যাইছি। বনকলাগি নীতিকে নেই ভক্তমানঙ্ক মধ্যে ভক্তিময় পরিবেশ দেখিবাকু মিলিছি। দত্ত মহাপাত্র সেবক মানে ঠাকুরঙ্কর এই সেবা করিছন্তি। পুরীর স্থানীয় মারুতিনগর কল্যাণ মণ্ডপ পরিসরের পুরী জেলা বরিষ্ঠ নাগরিক মঞ্চ পক্ষের বরিষ্ঠ নাগরিক মানুষ সামাজিক স্তরের সম্মান দেওয়া আবশ্যক বলে আলোচনাচক্র অনুষ্ঠিত হয়ে যাইছি। এথিরে অধ্যক্ষতা করেছিলে জেলা সভাপতি প্রফেসর কার্তিক কুমার দাস, অতিথি ভাবে নাট্যকার প্রসন্ন কুমার মিশ্র, শিক্ষাবিদ বিজয় কুমার পণ্ডা, পতিত পাবন সামন্তরা, গিরিজাশঙ্কর পাঢ়ী ও কাহ্নুচরণ মল্লিক প্রমুখ মঞ্চাসীন থিলে। এই অবসরের মত প্রকাশ পাই এবে সমাজের বরিষ্ঠ নাগরিক মানুষ প্রতি যে সব সম্মান, শ্রদ্ধা, স্নেহ ও আন্তরিকতা রহবা কথা তাহা বর্তমান দেখা যাও না। অতীতরে সেমানকর সমাজ প্রতি অনেক অবদান লা, কিন্তু এবে সমাজের যেভাবে পরিস্থিতি উপজিছি তার আগামী ভবিষ্যৎ কেহি মধ্যে কহিপারিবে না। আলোচনা পরে ধন্যবাদ প্রফুল্ল কুমার রাউত দেইথিলে। গান্ধীজি মূল্যবোধর আধার। কুহুড়ি 96তম লবণ সত্যাগ্রহ স্মৃতি স্মারকী দিবস পালিত হয়ে যাই। স্বাধীনতা সংগ্রামে লবণ সত্যাগ্রহ এক প্রমুখ ঘটনাবলী। এহা স্বাধীনতা সংগ্রামকে অধিক রুধিবন্ত করা সহ এক জন আন্দোলনরে পরিণত করা প্রেরণা দিয়েছিলা বলে কহিতিলে কাকটপুর বিধায়ক তুষারকান্তি বেহেরা। পুরী জেলা অস্তরঙ্গ ব্লক অন্তর্গত শহীদ স্মৃতিপীঠ কুহুড়ি ঠারে গতকালি 96তম রাজ্যস্তরীয় লবণ সত্যাগ্রহ স্মৃতি স্মারকী দিবস পালন হয়েছিল। জেলা প্রশাসন, সূচনা ও লোকসম্পর্ক বিভাগ এবং উৎকল সংগ্রামী স্মৃতি সমিতি কাকটপুর অস্তরঙ্গ পক্ষর এহা পালন করা যাইছিল। মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন শ্রী বেহেরা। সভা শেষে ধন্যবাদ অর্পণ করা যাইছিল। এই অবসরের সংস্কৃতি বিভাগ পক্ষর সাংস্কৃতিক কার্যক্রম ও সূচনা লোকসম্পর্ক বিভাগ পক্ষর জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এবং বন্দে উৎকল জননী সঙ্গীত পরিবেশন করা যাইছিল। পূর্বরু ব্লক নিকটরে থিবা বরপুত্র মানঙ্কর প্রতিমূর্তি ও ব্লক পরিসরের থিবা শহীদ স্মৃতি ফলকরে মাল্যার্পণ করা যাওয়া সহিত এক সচেতনতা পদযাত্রা ব্লক ঠারু কুহুড়ি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। বুধবার সুদ্ধা মিলিথিবা সূচনা অনুযায়ী তিনি রথর 42 কোটি চক্র

0: এই সুন্দর সুমধুর গীতটি পরে আসন্ত যোড়ি হওয়া আমার পরবর্তী শ্রোতাঙ্ক সহিত। হ্যালো আকাশবাণী পুরী, পরিচয় দিজে।
1: মোহাম্মদ হারুন বোল রা, গ্রাম আকবরপুর, তহসিল সরোন, জেলা বিদিশা, মধ্য প্রদেশ।
0: কাহাঁ সে বোল রহে হো
1: জি? মধ্য প্রদেশ সে, জেলা বিদিশা, মধ্য প্রদেশ।
0: আচ্ছা জি, মোহাম্মদ ভাই কেসে চল রা হ্যায়, ক্যা হাল হ্যায় পেহলে আপকা বতাইয়ে।
1: জি বস ঠিক ঠাক হ্যায়, খেতি বাড়ি কা কাম হ্যায়, রেডিও কা শোক করতে হ্যায় হাম।
0: খেতি বাড়ি ক্যা আবি আবি ক্যা ফসল হো রা হ্যায়? আবি
1: গেহুঁ কি ফসল হ্যায়, কটাই মটাই হো গই হ্যায়।
0: তো আবি ফিলহাল থোড়া রেস্ট কা টাইম হ্যায়?
1: গেহুঁ ডাল চুকে হ্যায়, কাহার বেস্টা সে কটওয়া কে ঘর মে রাখ চুকে হ্যায়, আবি আজ হি ফ্রি ভায়।
0: अभी जो फिलहाल आपका टाइम रेडियो पे गाना सुनने का है?
1: जी जी।
0: अच्छा जी,
1: असल में काफी समय हो गया आपसे बातचीत, मेरी तीसरी या चौथी बार बात हो रही है आपसे।
0: अच्छा जी, हमने देखा है कि ये जो भारतीय परंपरा होता है यहाँ पे बाहर देशों से अलग है, हमारे देश का जो पहनावा हो, बातचीत हो, सब कुछ थोड़ा अलग है। जैसे हम जैसे सीखते हैं आप

তবে আকাশবাণী পুরীর বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরীর এই বিশেষ অধ্যায়টি আপনার কেমিতি লাগিলা আপন মানে নিশ্চয় ফোন করে আমাকে জনাইবে। ফোন নম্বরটি আউথরে কই রাখুছু 06752297758। ফোন করিবার সময় প্রত্যেক সোমবার দিন তিনটার চারিটা মধ্যে সভিঙ্কর মঙ্গল কামনা করে মু আপনার ঠারু মেলাড়ি নেছি আপনার হোস্ট সন্তোষ রহুছি। জয় জগন্নাথ।

শ্রোতা বন্ধু, এই সুন্দর ভাবপূর্ণ বক্তৃতাটি শুনিলা পরে আজ আপনার নীলচক্র সম্পর্কে অল্প কিছু এটি কহি রাখুছি। পরম প্রেমময় পরম ব্রহ্ম মহাপ্রভু শ্রীজগন্নাথ হি পরম সত্য, সে পরম আকর্ষণের কেন্দ্রবিন্দু, যে দেশ বিদেশর ভক্ত মানে ধাই আসি থাকে শ্রীক্ষেত্র পুরী কু কেবল কালিয়া ঠাকুরঙ্কর টিকি দর্শন পাই। সেইথিপাই তো ব্যাকুল হয়ে যাই মন প্রাণ, কুহাযাই কালিয়া টুরি ন লাগিলে কালিয়া দর্শন সম্ভব নুহে।

0: শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রমকে আমি এইটি শেষ করছু। আপনার শুনছেন 103.4 FM আকাশবাণী পুরী। আমার পরবর্তী কার্যক্রম আপনার শুনেপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর এই কিছু সময় মধ্যে।
1: দেশ কি সুরিলি ধড়কন বিবিধ ভারতী পর প্রস্তুত হে কার্যক্রম রঙ তরঙ্গ।
2: রঙ তরঙ্গ
1: রঙ তরঙ্গ কার্যক্রম মে আপ সভি কা বহুত বহুত স্বাগত হে।

0: শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম, আজ শুনুলে এর 1290তম অধ্যায়।
1: আম রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চলিথিব।
2: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
1: ইলেকট্রি বিল কেতে আসুছে জানিছো?
2: দেখ মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যাব।
1: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হই যাব।
2: জানি না কি সরকার পরে এতিপে সাবসিডি দেউছন্তি।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: শ্রোতা বন্ধু, আপনার মানে টিউন করেছেন আপনার প্রিয় আকাশবাণী পুরী 103.4 FM। স্টুডিও ঘড়ি শ্রোতা বন্ধু, সময় বর্তমান অপরাহ্ন 5:30 হওয়া যাচ্ছি। আসন্তু শুনিবা যুববন্ধু মানঙ্ক পাই আমার কার্যক্রম যুববাণী। আজির আমার এই কার্যক্রমটিকে প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনায় অছন্তি ভক্তিময়ী সাবত এবং বিষ্ণুপ্রিয়া দাস। কার্যক্রম

0: শ্রোতাবন্ধু, 2026 মসিহা আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভারসিটির মুখ্য বিষয়বস্তু বা থিমটি রয়েছে অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট, মানে বিশ্বব্যাপী প্রভাব পাইঁ স্থানীয় স্তরের কার্য করিবা।
1: আও এই বিষয়বস্তু স্পষ্ট করে যে পৃথিবীর জীবজন্তু ও গছলতা মানকর বিলুপ্তিকু রোকিবা পাইঁ কেবল বড় বড় দেশ বা সরকারঙ্কর নীতি নিয়ম যথেষ্ট নহে, বরং প্রকৃত পরিবর্তন তৃণমূল স্তরর হি আরম্ভ হইথায়। আমে নিজ গাঁ সহর এবং সমুদায়ের রহি প্রকৃতির সুরক্ষা পাই যে ছোট ছোট পদক্ষেপ নেই থাও তাহা হি সবুঠারু গুরুত্বপূর্ণ।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, যেতেবেলে সারা বিশ্বর বিভিন্ন অঞ্চলের লোকমানে নিজ স্তরের জঙ্গল সুরক্ষা করন্তি, সেতেবেলে সেই সব স্থানীয় কার্য মিশি সারা পৃথিবীর পরিবেশকু সুধারিবারে সাহায্য করে। উদাহরণ স্বরূপ, ওড়িশার কোনসি গাঁরে যদি লোকে মিশি গোটে জঙ্গল কিংবা পোখরীর সুরক্ষা করুছন্তি, তেবে তাহা কেবল সেই গাঁ পাই নহে বরং পৃথিবীর জলবায়ুকু সন্তুলিত রখিবারে মধ্যে যোগদান দেইথায়।
1: আও এহি বর্ষর অভিযান সমাজর প্রত্যেক ব্যক্তিকু এহি কার্যরে সামিল করিবাকু আহ্বান দেইথায়। এথিরে আদিবাসী এবং স্থানীয় জনসাধারণ যেউমানে প্রকৃতির সবুঠারু নিকটতর, যেপরিকি মহিলা, যুবপিঢ়ি ও ছাত্রছাত্রী, ব্যবসায়িক সংস্থা এবং স্থানীয় প্রশাসন সমস্তে মিলেমিশি কার্য করিবা উচিত। সরকার এপরি এক পরিবেশ সৃষ্টি করিবা নিহাতি দরকার, যেউঁঠি সাধারণ লোকে নিজ নিষ্পত্তি নিজে নেই প্রকৃতির সুরক্ষা করিপারিবে।
0: এই থিম কুংমিং মন্ট্রাল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক, মানে KMGBF র লক্ষ্য গুড়িকু পূরণ করিবা পাই প্রস্তুত করা যাইছি। 2030 মসিয়া সুদ্ধা বিশ্বর প্রায় 30% নষ্ট হয়ে যাইতিবা পরিবেশকু পুনরুদ্ধার করিবা এবং জীবজন্তুকু সুরক্ষা করিবা পাই এই স্থানীয় পদক্ষেপ গুড়িক হি মুখ্য মাধ্যম সাজিব। সংক্ষেপরে কহিবাকু গলে 2026 র জৈব বিবিধতা দিবস আমাকু মনে পকাই দিয়ে যে পৃথিবীকু বঞ্চাইবা পাই আমাকু আম নিজ ঘর, গাঁ এবং আখপাখ পরিবেশর হি কার্য আরম্ভ করিবাকু হেব। তবে শ্রোতা বন্ধু, এতে সবু কথা আলোচনা কলা পরে প্রকৃতির গোটে সুন্দর রূপ আম আখি সামনাকু আসুচি না? তবে চলন্তু এই দৃশ্যকু আধার করে শুনি নেবা অক্ষয় মহান্তিক কণ্ঠরু এই গীতটি।

0: শ্রোতা বন্ধু, জৈব বিবিধতা বা বায়োলজিক্যাল ডাইভারসিটি বা আম আখপাখর গছলতা জীবজন্তুঙ্কর সুরক্ষা পাই জনে ব্যক্তিগত স্তরে এবং বিশেষ করে যুবপিঢ়ি মানে মধ্যে এথিরে যোগদান দেই পারিবে। নিজ ঘর বাড়ি কিংবা বগিচারে বিদেশি গছ বদলরে আম অঞ্চলর গছ যেপরিকি বর, ঔ, নিম্ব, কৃষ্ণচূড়া, তাল গছ লগান্তু। এহা স্থানীয় চড়াই এবং প্রজাপতিঙ্কু আশ্রয় এবং খাদ্য দেইথায়। বগিচা বা চাষ কামরে কীটনাশক ও রাসায়নিক সার বদলরে জৈবিক সার বা কম্পোস্টর ব্যবহার করন্তু। এহা দ্বারা মাটির উর্বরতা এবং ছোট ছোট উপকারী কীট মধ্যে বঞ্চি রহিথান্তি।
1: সেইপরে সিঙ্গল ইউজ প্লাস্টিকর ব্যবহারকু সম্পূর্ণভাবে বন্ধ করন্তু, কারণ প্লাস্টিক মাটি ও পানিরে মিশি সেথিরে বসবাস করুথিবা জীবজন্তুক মৃত্যুর কারণ সাজিথায়। পানির সঠিক ব্যবহার

শ্রোতাবন্ধু আপনার শুণুলে যুববন্ধু মানাই কার্যক্রম যুববাণী। আজ আমার এই কার্যক্রমটি প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক, উপস্থাপনার ভক্তিময়ী সাবত এবং বিষ্ণুপ্রিয়া দাস।

0: শ্রোতা বন্ধু, পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ শুনাচ্ছ আকাশবাণী কটক কেন্দ্রর কিছু ক্ষণ মধ্যে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যায়

শ্রোতাবন্ধু আপনার শুণুচার কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 এফএম রে স্টুডিও ঘরে সময় বর্তমান রাতে 9টা বাজি 30 মিনিট আসন্তু শুনিবা আমার বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী প্রযোজনা দিলীপ কুমার নায়ক উপস্থাপনা সন্তোষ কুমার লেঙ্কা। নমস্কার শ্রোতাবন্ধু আপনার শুণুচার আমার বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী আপনার সাথে মু আপনার হোস্ট সন্তোষ। শ্রোতাবন্ধু শ্রীক্ষেত্র পুরী ভক্তির শহর, ভাবর শহর, মহাপ্রভুঙ্কর শহর। এটি প্রত্যেক পর্ব কেবল পরম্পরা নহে, প্রত্যেক নীতি মানুষ জীবনকে কিছু না কিছু শিখাই যাইথায়।